0: রেখা কোনসার সাথে আপনার সাথে জুড়ে আছে? হ্যালো,
1: হ্যাঁ জি নমস্কার। জি
0: নমস্কার স্যার, নাম বাতাও আপকো, কঠং বোল রে হো?
1: মা জেলা জনো তহসিল খেতড়ি গ্রাম পঞ্চায়েত মাশাল সে বোল রহা হুঁ।
0: জি স্যার, আপনার কাই সমস্যা আ রহি?
1: সমস্যা ইয়া হ্যায় কি মা তো এক তো রেডিয়া কোন ও কর্মচারী কো সবকো বাধাই দেনা চাহ রহা হুঁ।
0: জি
1: মা রেডিয়া সুনতা হুঁ সন 1977 সে।